হিন্দি খবর, ছেত মোয়া বাজিও ইংলিশ খবর, ছেত চিকিং বাজিও ওয়েস্টার্ন ডিভোশনাল মিউজিক প্রোগ্রামও মার্গারেট বেকার আর অল হেভেন ডিক্লেয়ার নি গীত রংখোক না সোনামান গেন, ছেত খোলাচ্ছি বাজিও স্পোর্টস স্ক্যান প্রোগ্রাম, ছেত সত্রি বোঙা আও হিন্দি খবর, স্কু বাজিও ইংলিশ খবর, স্কু চি বোঙা বাজিও স্পটলাইট প্রোগ্রাম, স্কু খোলাচ্ছি বাজিও বিবেদ ভারতী প্রোগ্রাম, চিকিং বাজিও হিন্দি খবর, চিকিং বোঙা বাজিও ইংলিশ খবর, বনখামে চিকিং চিকিং বাজিও নি চিকিং কোলাচ্ছি বাজিও না সীমা বিবেদ ভারতী প্রোগ্রাম কো খা সোনামান গেন ইয়ান দালাপথাম না থারি সৌগম্ব নোয়া ইয়ান আকাশবাণী থুরা ইয়ান আকাশবাণী থুরা সময় দাও ফ্রুংনি দক বাজি মিনিট চিবা ওহা দাও সীমা দীনেশ মারাক আর উনি দোলনি ইসোলনার মথেলানি গীতরং খোনা গেন গীতরং উইঙা সেফাং যোগ দাও ওগতেল জিসু আর আছি থাইব এ গীতরং খো দাও সীমাং জল জল খোনা গেন

অনুষ্ঠান লা প্রথম গান্ডা আপনি গিলা হুনি বগে পাশে শিল্পী নন্দিতা হাজংলা গান্ডা এলা অনুষ্ঠান লা দ্বিতীয় গান্ডা আপনি গিলা হুনি বগে পাবো শিল্পী তাপস হাজংলা গান্ডা গান লা কথারা হলে উঠিক উঠিক এই গান্ডা হুনি বগে অনুরোধ জানাছে টিকরি কিলা থেকে সুনিতা অভিজিৎ উমেশ শিল্পা আরো আরিয়া।

আপনি গিলা শুনি বগে পাছে শিল্পী তাপস হাজংলা গান দা অনুষ্ঠান নি আপনি গিলা শুনি বগে পাব অটল বিহারী বাজপেয়ী লা মৃত্যু দিবস লা বিষয় নি এগ্রা হুটুকে কঠিকা। অটল বিহারী বাজপেয়ী ভারত লা দশম প্রধানমন্ত্রী হুবন ওলা জন্ম 25 ডিসেম্বর 1924 নি হুসে। অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী ল পদ 3 বার সামলাসে। ওই আগে 13 দিন ল জন্যে মে মাস লা 16 তারিখ 1996 থেকে জুন মাস লা 1 তারিখ 1996 পর্যন্ত ওলা পরে 8 মাস লা জন্যে 19 মার্চ 1998 থেকে অক্টোবর মাস লা 13 তারিখ 1999 পর্যন্ত আর উডলা পরে 13 অক্টোবর 1999 থেকে মে মাস লা 22 তারিখ 2004 পর্যন্ত ভারত লা প্রধানমন্ত্রী থাকবেন। অটল বিহারী বাজপেয়ী লা মৃত্যু বয়স হওয়ালা বিমারি ল কারণে আগস্ট মাস লা 16 তারিখ 2018 নি হুসে। আপনি গিলা শুনি বগে পাশে অটল বিহারী বাজপেয়ী লা মৃত্যু দিবস লা বিষয় নি এগ্রা হুতুকে কঠিকা। এলা অনুষ্ঠান নি আপনি গিলা শুনি বগে পাব শিল্পী নন্দিতা হাজংলা গান্ডা গান লা কথারা হলে নয়া ধান পাকিছে। এই গান্ডা শুনি বগে অনুরোধ জানাছে কোডাল ধোয়া থেকে রিমা অনু বর্ষা নিশা আর দীপিকা।

আপনি গিলা শুনিবগে পাছে শিল্পী নন্দিতা হাজংলা গান দা। এলা অনুষ্ঠান নিয়ে আপনি গিলা শুনিবগে পাব শিল্পী সুবল হাজংলা গান দা। এই গান দা শুনিবগে অনুরোধ জানাছে কাঁঠালবাড়ি থেকে রিঙ্কি, পপ্পু, পপিয়া, বিকাশ আর প্রতিভা।

আপনি গিলা শুনিবকে পাশে শিল্পী সুবল হাজংলা গান্দা। এলা অনুষ্ঠান নিয়ে আপনি গিলা শুনিবকে পাব শিল্পী মধুমিতা হাজংলা গান্দা। আর ই গান্দা শুনিবকে অনুরোধ জানাছে গারোবাদা ঠিকি অনিমা, বৈশালী, সুরমি, স্মিতা, দীপঙ্কর আর রাজু।

এলা অনুষ্ঠান লাশেষ গান্দা আপনি গিলা হুনি বগে পাবো শিল্পী পঙ্কজ হাজংলা গান্দা গান লা কথারা হলে ও সোনা তয় মোলা এই গান্দা হুনি বগে অনুরোধ জানাছে ফুলঝুরি থেকে আনিতা নিতু রাজু অনিতা আর রাজেশ

আজিলা অনুষ্ঠানলা শেষ গানদা আপনি গিলা হুনিবগে পাশে শিল্পী পঙ্কজ হাজংলা গানদা অনুষ্ঠানলা সময়র ইদতে শেষ হইয়া আহিলে আর আপনি গিলাগে পুনর্ লোক পাওয়ালা প্রতিশ্রুতি নিয়ে ইদতে মই বিদায় নিলে ধন্যবাদ।

0: চাবিরা ওরা বাও
1: ইয়া দোকানি চাবি বাবা ইয়া নং বাইক নি চাবি আরু ইয়া লোক নি চাবি
2: আয়া ইয়া কেওয়াইসি নি লেখা রাংবা বেঙ্গে ফ্রাকন দংথাং থাং নাঙা গমক নি খামনান কেসা চাবিয়ান ছলে দে নামা চাম
1: গমক নন ছলে গেপা সিকেওয়াইসি আইডি রোবা নাংই একাউন্ট বক্সা ছাপাতমন কেওয়াইসি খন নাংই বেঙ্ক সিকেওয়াইসি রেজিস্ট্রি ও কাপাস খাগেন জিওনি খন আ দংথাং মনছাগপা মংছিব্রি দংবা সিকেওয়াইসি আইডি নাম্বার খো মানগেন আরু ইয়ান প্লাগ বেঙ্ক রাঙো আরু ফাইনান্সিয়াল ইনস্টিটিউট রাঙো ছলে গেপা ওয়া ইয়ানি অরথোয়ারা নাআ বেঙ্ক সাও কেওয়াইসি আপডেট কাহা গপনো আপডেট খানা নাংথাই যাওয়া হা
3: আরবিআই আগানা নালজকবা ব্যাংকিং না কেওয়াইসি না নিসখাংপা জাকুদি আনি ওয়া
4: নাসিমাং আ দেখি জারা ফিল্ম নি রক দ্য পার্টি গীত কো খনা সোনা মানা হা তো নাসিমাং নাম বন খামে শ ফিল্ম নি শান নি রঙপা মোহাব্বত মে ইয়ে গীত কো কামা তাঙ্গিং
5: Kashifa, umbabe, zila kufase.

নসিমাং মাসুম ফিল্মনি বনিতা মিশ্রা গুরপ্রীত কৌর আর গৌরী বাপতনি গপা লকরি কি কাতি ইয়গীতক হুনা সোনমনহ দাউজোল জো নসিমাং ইজাজত ফিল্মনি আশা ভোসলে নি গপা ছোটিসি কাহানি ইয়গীতক হুনা মনগেন।